0: কম্প্রাই বিরাট চোখ সিপিয়ান চোরি যা পায় তুই কম্পিউটার কিনা আন দুঃখে তো পাই চটানিয়াও ধুছে কম্পিউটার বিক্রি করলে শিকাওনে আনি মারমাত করলে নেপালকে নম্বর ওয়ান হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার এডুকেশন সেন্টার হো নি সিপিএন মা তো কম্পিউটার পাওনো কা সাথে কম্পিউটার শিকাওনে রকেই কতম বিক্রি হালে না ঘর মা বিগড়ো ঘর মেই ব্যাংক মেই সবই স্কুল অফিস দুন সুকে সান সস্তা মা বিগড়ো তেই আয়ের বনাউনে সুবিধা পিন ছয় জুসি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাকচা কুপিন ব্যবস্থা আছে হয় কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার ফটোকপি মেশিন ইন্টারকম সিস্টেম ইনভার্টার সোলার সিস্টেম আর ইনভার্টার তো ব্যাটারি পানি পাইছা সিসি ক্যামেরার ভরপুর তো ইন্টারনেট পানি জোড়িছে তাও
1: ৪৫৫৪৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫